শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 26 জুন শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। একটি স্থির বৃষ্টিবলয় দক্ষিণ পশ্চিম জাপানের কিউশুর উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে। ফুকুওকা, সাগা এবং নাগাসাকি জেলার কোনো কোনো অংশে ভূমিধসের জন্য চতুর্থ স্তরের জরুরি সতর্কতা।

জারি করা হয়েছে। জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে, বৃষ্টি বলয় এবং সেখানকার একটি নিম্নচাপ ব্যবস্থার দিকে প্রবাহিত উষ্ণ ও আর্দ্র বায়ুর কারণে বিশেষ করে কিউশু, চুগোকু এবং শিকোকু অঞ্চলে বৃষ্টি মেঘ তৈরি হচ্ছে। কান্তো কোশিন থেকে কিউশু অঞ্চল পর্যন্ত বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর কিউশু এবং শিকোকু অঞ্চলে স্থানীয়ভাবে মুষলধারে বৃষ্টি হতে পারে। আবহাওয়া কর্মকর্তারা বলেছেন, ভূমি ধসের ব্যাপারে জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এছাড়াও তারা নিচু এলাকায় বন্যা, নদীর জল ফুলে ফেঁপে ওঠা, বজ্রপাত এবং প্রবল বাতাস থেকে সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন। ওদিকে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেঘালা উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং শুক্রবার নাগাদ ওকিনাওয়া জেলার দিকে এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় মিত্রদের সমর্থন জোরদার করে তোলার লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। তিনি একথা স্পষ্টভাবে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইরানকে হরমুজ প্রণালীতে টোল আদায় করতে দেবে না, এবং তিনি বলেন আগামী সপ্তাহে দুই পক্ষের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা পুনরায় শুরু হতে পারে। বুধবার কুয়েতে সাংবাদিকদের সাথে আলাপকালে রুবিও বলেন, কর্মী পর্যায়ে কারিগরি আলোচনা হবে, যেমন পারমাণবিক শক্তির বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন, নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এতে জড়িত থাকবেন। রুবিও জানান, বৈঠকটি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তবে পারমাণবিক পরিদর্শকদের দেশে প্রবেশ করতে দেওয়ার ব্যাপারে ইরান এখনও আপত্তি জানাচ্ছে। উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে পারমাণবিক উপকরণ বা ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের অনুমতি দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বিষয়টি ইরান বিবেচনা করার আগে ওয়াশিংটনকে অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তিনি আরও জানান, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি এজেন্সির অনুরোধ সত্ত্বেও এর কর্মকর্তাদের সাথে সুইজারল্যান্ডে বৈঠকে মিলিত হননি ইরানি কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ওপর টোল আরোপকে তিনি মেনে নেবেন না। উল্লেখ্য, ইরান টোল আরোপ করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। চলতি মাসে এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে পারমাণবিক বিষয়, হরমুজ প্রণালী এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয়গুলোতে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনার জন্য 60 দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ইরান 60 দিনের জন্য এই প্রণালী দিয়ে টোলমুক্ত যাতায়াতের ব্যবস্থা করতে সম্মত হলেও এমন ইঙ্গিত দিয়েছে যে তারা এই জলপথের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে আরেকটি উপকূলীয় রাষ্ট্র ওমানের সঙ্গে আলোচনা করবে। ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে বলেছেন যে জাহাজ চলাচলের জন্য কোনো ধরনের অর্থ আদায় করা অগ্রহণযোগ্য হবে। তিনি বলেন, সেখানে অনেকগুলো রাষ্ট্র আছে এবং আপনি যদি তাদের জন্য এটা করেন তাহলে আপনাকে অন্যদের জন্য তা করতে হবে। তিনি আরও বলেন, সেক্ষেত্রে পরিস্থিতি ব্যাপকভাবে বদলে যেতে পারে। ট্রাম্প এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি বার্তা পোস্ট করেছেন। তিনি লিখেছেন যে ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে কোনো টোল নেই এবং কোনো বিমা খরচও নেই। তিনি এও লিখেছেন যে ইরানের পক্ষ থেকে অন্য কোনো ধরনের ফি চাওয়া হচ্ছে না বা গ্রহণ করা হচ্ছে না। ট্রাম্প উল্লেখ করেন, এটি যদি মিথ্যা তথ্য হয় তাহলে আলোচনা অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি এজেন্সি বা আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, উত্তর পূর্ব জাপানের ক্ষতিগ্রস্ত ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিষ্ক্রিয়করণের কাজ সাধারণভাবে ঠিকমতোই এগিয়ে চলেছে। বুধবার গ্রোসি কেন্দ্রটি পরিদর্শন করেন। টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি হোল্ডিংস বা টেপকোর প্রেসিডেন্ট কোবায়াকাওয়া তোমোয়াকি তাকে নিষ্ক্রিয়করণের কাজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। 2023 সাল থেকে টেপকো পরিশোধিত জল পাতলা করে সমুদ্রে ছাড়ছে। তার

0: আগে এই জলে ট্রিটিয়ামের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পানীয় জলের জন্য নির্ধারিত মাত্রার প্রায় এক সপ্তমাংশে নামিয়ে আনা হচ্ছে। গ্রোসি বলেন তিনি ফলাফলে সন্তুষ্ট এবং এই ফলাফল তার প্রত্যাশার চেয়েও ভালো। তিনি ইঙ্গিত দেন যে জাপান সরকারের অনুরোধে কেন্দ্রটির চারপাশে নিয়মিত IAEA পরিচালিত সমুদ্রের জল পর্যবেক্ষণ সমীক্ষাগুলো আন্তর্জাতিক আস্থা বাড়াতে সাহায্য করছে। গ্রোসি পরে এক্সে লিখেছেন, জল ছাড়ার কাজ শুরু হওয়ার 3 বছর পরেও বিভিন্ন তথ্যে একথা অনবরত নিশ্চিত হচ্ছে যে এই কাজ আন্তর্জাতিক নিরাপত্তা মানের সাথে সঙ্গতি রেখেই চলছে। উত্তর কোরিয়ার দ্বারা অপহৃত জাপানিদের পরিবারগুলো জাতিসংঘের এক সিম্পোজিয়ামে এই সমস্যার সমাধানে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়েছেন। জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সহ অন্যান্য দেশের আয়োজনে অনলাইন সভাটি বুধবার অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন অপহৃত জাপানিদের পরিবারের সদস্যবৃন্দ এবং জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি কিহারা মিনোরু। ইয়োকোতা তাকুইয়া অপহৃতদের পরিবারের একটি দলের নেতৃত্ব দেন। তার বড় বোন মেগুমি 13 বছর বয়সে অপহৃত হয়েছিলেন। ইয়োকোতা বলেন, 2002 সালে 5 জন অপহৃত ব্যক্তি জাপানে ফিরে আসার পর থেকে বাকিদের কেউই আর ফিরতে পারেননি। তিনি বলেন, উত্তর কোরিয়া নিরীহ মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে এবং পরিবারের সঙ্গে তাদের বন্ধন ছিন্ন করেছে। তিনি এর তীব্র প্রতিবাদ জানান এবং সকল অপহৃত ব্যক্তির দ্রুত মুক্তির দাবি করেন। ইয়োকোতা আরও বলেন, তার মা সাকিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে 90 বছর পূর্ণ করেছেন এবং ভালো আছেন। তিনি বলেন, তার মা মেগুমির সঙ্গে পুনর্মিলনের আশা করছেন, কারণ এরপর থেকে তার স্বাস্থ্য হয়তো আর ভালো থাকবে না। এই অযৌক্তিক পরিস্থিতি যাতে আর চলতে না পারে তার জন্য তিনি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। জাপান সরকারের ভাষ্যমতে 1970 ও 80 দশকে উত্তর কোরীয় গুপ্তচরেরা অন্তত 17 জন জাপানি নাগরিককে অপহরণ করেছিল।
1: NHK ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কন্নিচুয়া, কেমন আছেন বন্ধুরা? এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর যথারীতি সঙ্গে আছি আমি হিরক খান। চলুন একসঙ্গে আমরা শিখি জাপানি ভাষা।
0: আজ এ আসরের 17তম পাঠে আমরা জানব কিভাবে জাপানিতে বলবেন যে এই মুহূর্তে বা ইদানিং আপনি কি করছেন।
1: জাপানের নাগানো জেলার একটি উষ্ণ প্রস্রবণ দেখতে এসে চীনা ফটোগ্রাফার মিয়া ছবি তুলে চলেছে। এটা হচ্ছে সেই জায়গা যেখানে বানরেরা উষ্ণ জলে স্নান করতে নামে। এখানে ঘুরতে আসা এক জাপানি দম্পতির সঙ্গে তার পরিচয় হলো, আর তখন তারা তিনজনে মিলে গেল সোবানুরোসের রেস্তোরাঁয়।
0: তাহলে চলুন শুনি আজকের 17তম পাঠের কথোপকথন।
2: おそば3つお願いします。
3: はい。
2: 日本へは観光ですか？
3: 私は写真家で日本のことを海外に紹介しています。それで日本を旅行しています。
4: それは素晴らしいね。
3: お待たせしました。
0: সংলাপ শুনলেন, এবারে প্রতিটি লাইনের অর্থ জেনে নেওয়া যাক।
1: জাপানি দম্পতির মধ্যে স্ত্রী সবার জন্য সোবা নুডলস অর্ডার করলেন।
2: ওসোবা মিৎসু ওনেগাই শিমাসু,
0: তিনজনের জন্য সোবা নুডলস দিন প্লিজ।
1: অর্ডার শুনে নিয়ে দোকানের কর্মী বললেন,
3: হাই,
0: ঠিক আছে।
1: স্ত্রী মিয়ার কাছে জানতে চাইলেন,
2: নিহন এ ওয়া কানকো দেসু কা,
0: আপনি কি জাপানে পর্যটক হিসেবে বেড়াতে এসেছেন?
1: মিয়া উত্তরে জানায়,
3: এতো ওয়াতাশি ওয়া শাশিন কা দে নিহন নো কোতো ও কাইগাই নি শোকাই শিতেইমাসু।
0: আসলে আমি একজন ফটোগ্রাফার, আর এর মাধ্যমে আমি বহির্বিশ্বে জাপানকে তুলে ধরছি।
3: সোরে দে নিহন ও রিওকো শিতেইমাসু,
0: এ কারণে জাপানের বিভিন্ন স্থান ভ্রমণ করে চলেছি।
1: পর্যটক দম্পতির মধ্যে স্বামী বললেন,
4: সোরে ওয়া সুবারাশি নে,
0: সে তো এক দারুণ ব্যাপার।
1: তাদের মধ্যে যখন কথাবার্তা চলছিল তখন সোবা নুডলস তৈরি হচ্ছিল। একটু পরে খাবার তৈরি হয়ে গেলে দোকানের কর্মী টেবিলে এনে তা পরিবেশন করল।
0: আপনাদের অপেক্ষা করিয়ে রেখেছি, এই নিন, অর্ডার করা খাবার তৈরি হয়ে গেছে।
1: ভ্রমণের সময় সাক্ষাৎ ঘটা লোকজনের সঙ্গে কথা বলতে পারলে ভালোই লাগে।
0: আমাদের আজকের পাঠের মূল বাক্য হচ্ছে, আমি জাপান জুড়ে ভ্রমণ করছি। এই বাক্যটির শব্দবিন্যাস মুখস্থ রাখলে আপনি জাপানিতে সহজেই বলতে পারবেন ইদানিং আপনি কি করছেন। শব্দার্থগুলো এবার জেনে নেওয়া যাক।
5: নিহং
0: মানে হল জাপান, মনে আছে তো? আর কথাগুলোর অর্থ ভ্রমণ করছি। আজকের ব্যাকরণগত পয়েন্ট হচ্ছে কথাটির শব্দবিন্যাস, যার অর্থ আমি ভ্রমণ করে চলেছি অথবা আমি ভ্রমণ করছি। ইদানিংকালে আপনি কি করছেন বা এই মুহূর্তে কি করছেন তা প্রকাশের অভিব্যক্তি এটি। জাপানি ক্রিয়াপদের তে রূপের সঙ্গে ইমাস যুক্ত করে এই অভিব্যক্তি প্রকাশ করতে হয়। ভ্রমণ করা বা
5: ডোকোসুরু
0: ক্রিয়াপদের তে রূপ হচ্ছে
5: ডোকোশিতে,
0: এর সঙ্গে কথাটি জুড়ে দিলে পুরো কথাটি হয়ে
5: দাঁড়ায়।
1: বন্ধুরা, এবারে আপনাদের পালা, শুনে শুনে বলুন। আজকের পাঠের কথোপকথনে মিয়া বলেছে, আমি বিদেশে লোকজনের কাছে জাপানকে তুলে ধরছি বা পরিচয় করিয়ে দিচ্ছি। নিহন্নো কোতো ও কাইগাইনি শোকাই শিতেইমাস, এই বাক্যেও ইদানিংকালে করতে থাকা কাজ প্রকাশের অভিব্যক্তি ব্যবহার করা হয়েছে।
0: ঠিকই বলেছেন,
5: শোকাই শিতেইমাস
0: অর্থাৎ আমি পরিচয় করিয়ে দিচ্ছি কথাটি গঠিত হয়েছে পরিচয় করানো
5: শোকাই সুরু
0: ক্রিয়াটির তে রূপ
5: শোকাই শিতে
0: এবং এর সঙ্গে
5: ইমাস
0: যোগ করার মাধ্যমে। বন্ধুরা, এবারে একটি সংলাপ শুনি যেখানে কেউ একজন বলছে যে সে জাপানে কি করছে।
6: ডিওকো দেশ কা হাই আচকোচি ডিওকো স্টেইমাস।
0: কথাগুলোর অর্থ জেনে নেওয়া যাক।
6: ডিওকো দেশ কা,
1: আপনি কি বেড়াতে এসেছেন?
5: ডিওকো,
0: এই বিশেষ পদটির অর্থ হল ভ্রমণ।
6: হাই আচকোচি ডিওকো স্টেইমাস,
1: হ্যাঁ আমি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি।
5: হাই
0: কথাটির অর্থ হ্যাঁ এবং
5: আচকোচি
0: মানে হল এখানে সেখানে।
1: এবারে শুনে শুনে বলুন।
5: ডিওকো দেশ কা হাই আচকোচি ডিওকো স্টেইমাস।
0: এবারে আপনি ইদানিং জাপানি ভাষা শিখছেন, বলতে চাইলে কি বলবেন? জাপানি ভাষা কথাটির জাপানি হচ্ছে
5: নিহঙ্গো।
0: অধ্যয়ন করা মানে হল
5: বেঙ্কিও,
0: আর এই যৌগিক ক্রিয়াটির তে রূপ হবে
5: বেঙ্কিও।
0: এবার তাহলে চালিয়ে যান।
6: নিহঙ্গো বেঙ্কিও স্টেইমাস, নিহঙ্গো বেঙ্কিও স্টেইমাস।
0: এবারে আরো শিখি পর্ব। এ পর্বে এবার আমরা শিখব জাপানিতে গণনা করার বিশেষ কিছু নিয়ম।
1: লক্ষণীয় ব্যাপার হচ্ছে কোন জিনিসের সংখ্যা বোঝাতে একটি, দুটি, তিনটি ইত্যাদি অর্থে জাপানিতে

0: ইচি, নি, সান ইত্যাদি শব্দগুলোর পরিবর্তে বিশেষ ধরনের সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয়। একটি থেকে পাঁচটি পর্যন্ত সংখ্যাগত পরিমাণ কিভাবে বলা হয় তা মনোযোগ দিয়ে শুনুন। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি,
1: ইচি। এই পাঠের কথোপকথনে জাপানি দম্পতির মধ্যে স্ত্রী তিনটি অর্থাৎ তিনজনের জন্য সোবা নুডলস অর্ডার করার সময় বলেছেন
2: ওসোবা মিৎসু ওনেগাই শিমাস।
0: এবার শুনে শুনে বলুন। একটি,
2: হিতোৎসু,
0: দুটি,
2: ফুতাৎসু,
0: তিনটি,
2: মিৎসু,
0: চারটি,
2: ইয়োৎসু,
0: পাঁচটি,
2: ইচুৎসু।
1: এ পর্যায়ে শ্রোতা বন্ধু চলুন আরো একবার শুনি আজকের পাঠের সংলাপগুলো।
3: おそば3つお願いします。
4: はい。
3: 日本へは観光ですか？
4: 私は写真家で日本のことを海外に紹介しています。それで日本を旅行しています。
5: それは素晴らしいね。
4: お待たせしました。
6: 食いしん坊カイトにお任せ。
0: আজকের পাঠে সোবা নুডলস নিয়ে কথা হচ্ছে, তাই এটাই সুযোগ কাইতো আপনার ভোজন বিশারদ পর্বে এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার।
1: আবহমান কাল ধরে জাপান জুড়ে এক জনপ্রিয় নুডলস পদ হচ্ছে সোবা নুডলস। ইংরেজিতে বাকহুইট নামে পরিচিত এক ধরনের শস্য আছে যার জাপানি নাম সোবা। এর ময়দা থেকেই তৈরি করা হয় সোবা নুডলস। এটি ঠান্ডা অবস্থায় সয়াভিত্তিক সসের মধ্যে ডুবিয়ে যেমন খাওয়া যায়, তেমনি আবার হালকা ফ্লেভারের গরম স্যুপের মধ্যে ঢেলেও খাওয়া যায়। আর সমগ্র জাপানের আনাচে কানাচে ছড়িয়ে আছে সোবা নুডলসের রেস্তোরাঁ। যেখানেই দোকান পাট সেখানেই খুঁজে পাবেন সোবা নুডলস।
0: আর একটা ব্যাপার হলো, সোবা নুডলস খাওয়ার সময় বেশ শব্দ করে সুরুত করে মুখে ঢুকিয়ে দেয়া হয়। প্রথম প্রথম অবাক হলেও এখন আমি ওই শব্দ শুনতে অভ্যস্ত হয়ে গেছি।
1: জাপানে প্রথাগতভাবে ঠিক এভাবেই সোবা নুডলস খাওয়া হয়ে থাকে, তবে এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা হল, সুরুত করে টেনে খাওয়ার সময় নুডলসের সঙ্গে কিছুটা বাতাসও মুখে চলে যায়, ফলে সোবা নুডলসের আসল সুগন্ধ আরও ভালোভাবে উপভোগ করা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের সহজে জাপানি ভাষা। কেমন লাগলো জানাবেন। কিন্তু
0: আমন্ত্রণ রইল আগামী অনুষ্ঠান শোনার।
7: This is NHK World, Radio Japan, Tokyo.